তোমাকে ভালোবাসি আর পঞ্জাবি মে কহতে হি তো তের বিন মর জানা মাই তেন প্যার করনা তেরে জিও নয়ো লবড়ি ও সাথী হো নিবলিয়ে অঙ্গ